àwọn tí wọ́n kọ́ńdó tẹ̀tẹ̀ fi ẹ̀rẹ̀ kọ́ńdó bí pòmì àpáta kékeré a ní mi lè sè mi kọ́ mi tó àwọn tó kọ́ńdó tẹ̀tẹ̀ fi ẹ̀rẹ̀ jí lókù mi àpáta mi àjí lè bàrú gbọ́dọ̀ gbọ́ mi rá kú tẹ̀ pé kú pátá mi lè lè àgbàjá bọ̀ bọ̀ bẹ́ẹ̀ wọn mi lè kánà lẹ́fẹ̀ẹ́ mọ̀ ojúra tó a ọwọ́ ẹ sì máa tẹ̀ oye ẹ tún wẹ̀ bàrú gbẹ́tọ́ pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam